তের অসলিয়ত খোল দিও মা সবে আসন কো মাছি গো গাড়ি তের অসলিয়ত খোল দিও মতলা কইলি বনি মাফ করতি না যা তো গই আলিয়া বটা।